0: হয়েছে। বাজেট প্রায় মরিয়া থেকে তারা কার্যালয়ের মাঝখানে লোহার আত্মজ্ঞান খবর ভাগের একজন সিআইএন কুষাণ ঝা খবর সন্দেহ করা হয়।
1: আজকাল বাল বিবাহ করে আমরা ধীরে ধীরে ভাগের বিবাহ করে কিশোর কিশোরের পাত্রে দোষ দিচ্ছ।
2: তোরা কি আমাকে কহিয়ে দোষ দিতাছ? উমের রূপ দিয়ে উনি কেন বিভাগ বাধি হচ্ছে?
1: কিশোর অবস্থা বা আকর্ষণ

0: যায়, টোব্যাকো 15% লাগে, প্রসেস জেনারেলি আমি মেডিসিন কল হরমোনাল বিকাশ করতে শুরু না তাছা থাইরয়েড বিকাশ করে রিপ্রোডাকটিভ অর্গানস এর জন্য এবং জন্য টি আর পরিমিত রোগ বিকাশ মধ্যে আছে কেবল অনেক সিমকোমান বা উৎপন্ন হচ্ছে হরমোনাল বিকাশ
1: सोची राख्ने

0: আপনার কাছে সেবা হারব।
1: যদি সেখান থেকে নিগরানী মা উপচার সেবা উপলব্ধ
0: প্রত্যেক দিন ধারণা 8 বাজে দেখি সাজা 6 বাজে সময় বিশেষজ্ঞ ফিজিশিয়ান ডক্টর বালা পেট ছাতি কলেজ নসার মতো চেক চার্জ করিন্ছ।
1: প্রত্যেক দিন নসার উঠানি ও সার্জারি নাক কান তথা ঘাঁটি রোগ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চেক চার্জ করিন্ছ।
0: প্যারালাইসিস ভাই মুখ ভাঙ্গিলে নসার চেক দিয়ে হাত খুট্টা নচলে
1: बिरामीहरूको बिना अपरेशन फिजियोथेरापी तथा एकुपेन्सर थेरापीबाट सफल उपचार गरिन्छ।
0: बिरामीहरूको सुविधाको लागि 24 घण्टा एम्बुलेन्सको व्यवस्था गरिएको छ। असहाय नागरिक, एकल महिला, अनाथ बाल बालिका, अपाङ्ग र ज्येष्ठ नागरिकहरूलाई औषधि बाहेक अन्य सम्पूर्ण सेवामा 10% छुटको व्यवस्था गरिएको छ। कौशल्य अस्पताल
1: सम्पर्क नम्बर 84 00 192 र 400 302 कौशल्य अस्पताल पाँच खरी खनाल।

বছর 2082 বিরাসিমা এস বাসপতি নগর পালিকা বিভিন্ন অপরাধ গঠন ভাই কৃষি বিকাশ শাখা মাধ্যম প্রাপ্তিকা ক্রিয়াশীল কৃষক সমূহ প্রাধিকরণ নয়া গঠন ভাই দর্তা নভাই কার্যত গর্ন ইচ্ছুক কৃষক সমূহ দর্তাকা লাগি তফসিল কর্মচিন্তা আবশ্যিক কাগজাতর সঙ্গে সূচনা প্রসারণ এই কমিটি দেখি 35 দিন অর্থাৎ 2083

0: সার্বজনীন লেখা সমিতিকে সভাপতি ভরত বাহাদুর খড়িয়া। এলপিকে সম্পত্তি সম্বন্ধীয় একটা বিষয়, নেপাল আওয়ামী লীগের আধিকারিকরা ভারতলাই মাসিক 60,000 মেট্রিক টন সমুদ্র গ্যাস উপলব্ধ করাই দিন অনুরোধ করিয়াছেন। আপত্তি পরিসরে বিতরণ প্রণালী সহজ হলে ক্রম রয়েছে বলে আয়োজন করি উঠাউমা সহজেই খেলা পকাউনে গ্যাস খরিদ করানো পারিরহেকো উপভোক্তাকে গুনাশো করতে আয়োজন। हामीले नेपाल आयोगको एलपिजी तथा एभिएसन विभागका निर्देशक विनित मणि उपाध्यायलाई मासिक 60,000 मेट्रिक टनसम्म एलपिजी आउन थालेमा सगर्वसत भनेर सोधेका छौँ।
1: আইকি থিম ইউ ইউ তো কো কমা উনি দোস্ত পটক পরবার বিহি পাইকি ছন